শ্রোতাও এবিল তো শুনি আমি মৌনি গীত জ্যোতি উপ্রীতিকে সর মুজ শ্রোতাও সময় লাগা প্রাদেশিক সমাচার কা আও শোনা থোড়ি দের মুজ প্রাদেশিক সমাচার।